0: 바게 아즈 머 닥터 다스 노게 양아시 구나
1: 어허.
0: 아노제 아노구노 칼레 캡슐스 아스마지 바게 뜨겁 노고 몰로라 안나바도거 아지랑 마스 아스 노 아노 뜨포르 발라가 뜨코노 콩 아노 뜨고라콩 알고 모가 아도거나 링
1: 어허
0: 웜 다저나 이바자 강아종아 안나버다서지 아스
1: 어허
0: 노게 끈들 아마 종라 방라단 톡스나 사가
1: 아아
0: 아시바지 라송지 안노 마사바지 안나도거
1: 아스노키 알루이 몰라슨둥농 인디라 아서 들록 아창아 신삭스마키 방아다키 마느니 마방테 다쿠미니 타르도마다 칼럼비 구이마느니 나그미스 아서 잉글리시 우시도 리츠오 사요파 아시츠 이바야 카시와디 부곡초
0: 이바노 자 강아당
1: 가자리자
0: 야리야디
1: 아하
0: 성라성야 고모 안납츠나 아드마 강아당 다종다서 아시보 라송츠 이바야 디스틸 워터 라송노노츠 드라기적츠 아서 디스틸 워터 닥터 더 미너스 더 미암셔디츠 더 므록나 이바도 실람 아섬노 미옥터퍼 고모지시도 관다서 아스노 고모덕 당지 이바든 좀 미옥터퍼 고모지시덕츠 군다메츠 버즈노 강아종아메드츠 아노 군다리르티노 보다 종아토카라마이 아스즈 아서 아노 알서 아나 발로당아 person 우당 트러블 무실람 라송 쓰지 더너 트레이싱 아나 발로아시 도커 알랍장 다시아지 그 서방라 약다랑 들로농 그 무스 자리바지 아도가
2: Good evening, Itu Akashwani Kohima. Samlaga khobor puriya sim kongnongla. Pohila headlines. Pradhan Mantri Narendra Modi ba kuisuke desh ba nichur karma yukis lokodi vishwas rakhya se. Yunan Minister Pavitra Margarita ba 129 notun bharti kuriya candidates lokodi dimapori appointment chidikan ba kuri dise. MLA Dr. Zilotio Ritsobra समाज लगा बहलाई कारणे मिलाई गिना काम करी बोली दरकार जनाईसी आरो फर्स्ट हाइड्रेंजिया फेयर 2026 तो खुजमा विलेज लोकल ग्राउंड को हिमाडी राखी से इतिया पूरा खबर प्रधानमंत्री नरेंद्र मोदी बा सरकार नौकरी रो जनता खन लगा जीवन सुधार आरो आसान करी दी बोली इकता दरकार आसे তাইবা 19 রোজগার মিলাদে ভিডিও কনফারেন্সিং বা আজি কথা করে সময় এটা কয়েছে প্রধানমন্ত্রী বা কয়েছে কি দেশ বা নিজের কর্মা ইউকে সপর বিশ্বাস রাখি আছে আর তাই খান লাগা ডেডিকেশন কন্ডাক আর হুতাই দিন লাগা কামরা বিশ্বাস প্রা সম্মান করে মজবুত করে দি বলে তাই খান লাগা জিম্মিদার আছে কয়েছে
3: কর্মযোগী প্রারম্ভ জেসে মডিউল সে আপকো আপনি জিম্মেদারিয়া সমঝনে মে বহুত সহুলিয়ত হোগি মেরা আপসে আগ্রহ হ্যায় ইসকা জাদা সে জাদা লাভ উঠায়ে আজ ভারত কা যুবা দুনিয়া কে হর ক্ষেত্র মে আপনি পহচান বনা রহা হ্যায় ইয়াহি স্পিরিট ইয়াহি উর্জা পাবলিক সার্ভিস মে ভি দিখাই দেনি চাই বিকশিত ভারত এসে হি যুবাও কে প্রয়াস সে বনেগা জো আপনে কাম কো দেশ সেবা কা মাধ্যম মানতে হ্যায়
2: প্রধানমন্ত্রী বা কৈছে কি সব ইন্ডিয়ান পৰা কমিটমেন্ট নকটি কাম করে বিকশিত ভারতটো 2047 তাকটি বনাই দিবলৈ আছে আৰু এইটো কামিয়াব হবলৈ কাৰণে দেশ বা কিছুমান সেক্টৰছ দি ইনভেষ্ট কৰি আছে তারপর কুসি কি নতুন রোজগার হবিতাটো দেশ লাগা নাও জীবন কারণে বনাই দিছে
3: আজ হর ভারতীয় এক বড়ে সংকল্প কে সাথ আগে বড় রহা হ্যায় এ সংকল্প 2047 তক বিকশিত ভারত কে নির্মাণ কা সংকল্প হ্যায় ইস লক্ষ্য কি প্রাপ্তি কে লিয়ে আজ দেশ অলগ অলগ সেক্টরস মে নিবেশ কর রহা হ্যায় আর ইস নিবেশ সে দেশ কে যুবাও কে লিয়ে রোজগার কে লাখো নয় অবসর বন রহে জিসে আজ ভারত মে সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কি পুরি সাপ্লাই চেইন তৈয়ার কি যা রহি হ্যায়
2: প্রধানমন্ত্রী বা নতুন ভারতি কোরিয়া খান লগতে আই গট কার্মা ইউকি প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি চলাবলে মন উঠাই দিছে জনবরা নিচুর জিমিটার জানি বুঝি বলে মদত দিবলে আছে ইউনিয়ন মিনিষ্টাৰ অফ ষ্টেট ফৰ এক্সটাৰনেল এফেয়াৰ্ছ এণ্ড টেক্সটাইল পবিত্ৰ মাৰ্গাৰিটা বৰা আজি এপইণ্টমেণ্ট চিঠি খান্দো 129 নতুন ভাৰ্তি কৰা কেণ্ডিডেটছ লগত ডিমাপুৰ ডিষ্ট্ৰিক্টটি ৰোজগাৰ মিলা লগা 19 এডিশ্যন সময়েদি ভাগ কৰি দিছে

0: আফসার ডি কোথা করে শ্রী মার্গারিটা ব্রা 129 পয়েন্ট ইসলোকটি কংগ্রেচুলেট করে রিক্রুটমেন্ট ড্রাইভ ব্রা সেন্টার লাগা খুলার স্থাপার লগত ফাস্ট ট্র্যাক এমপ্লয়মেন্ট জেনারেশন টি কমিটমেন্ট রাখিয়া দেখাই আসি কইছে।
1: Government's commitment to fast-track and transparent recruitment. So I extend my warmest congratulations to the 129 candidates receiving their appointment letters at this venue today. This marks the beginning of a meaningful journey dedicated to public service.
0: You know, Minister Ban Northeast Region de infrastructural or economic botli jolti uthi thakyalaka janai dise. Pratan Mandri ba kwa janai digina tarba kwese ki Northeast to agide frontier region hisab thakyadu itia front runner of growth hisabi thaki jaya se. Sri Margarita ba kwese ki Ministry of Development of Northeastern Region karni budgetary allocation to 2013-14 logoti saile 235% ba uthi jaya se. Tarba connectivity de airports বাড়াই দিয়া, নেশ্যনেল হাইওয়েজ আর রুরাল রাস্তা খান বানাই দিয়া আর নেশ্যনেল ওয়াটারওয়েজ লাগা গ্রোথ খান জানাইছে। তারপর কৈছে কি প্রজেক্টস খান 72,468 কোর দাম দো ইতিয়া রিজন দি জারি আছে। নাগাল্যান্ডে রেলওয়ে বাড়াই দিয়া জানাই কিনা ইউনিয়ন মিনিষ্ট্রী বা কৈছে স্টেট পর কমসে কম 119 সাল থাকিয়া পাছতে দোসরওয়ালা রেলওয়ে স্টেশন দো সুখবি দি পাইছে। Member of Legislative Assembly Dr. Zilhotio Ritzobra alag alag communities na saikina samaj laka eki bhalai karone milai kina kam koriboli aji dorkar janaise. Dr. Ritzobra medical health checkup aro treatment camp PWD junction Kohima district di lakho kuria basuti kotha korise. Taiba chief minister laga mobile operation theater initiative janaise junbra district pura di jaikina surgeries ultrasound dental aro dosra healthcare services to hazar manukhan logoti dise dr ritsubra ilaj koribuli aro medical kharcha komti koribuli health insurance cards laga dorkar janaise tarba pwds karne registration or disability certificates loboli aro family planning laga dorkar bhi janai dise gamti kothakuri state commissioner for persons with disabilities nagaland tungbang l jamira persons with disabilities logoti unique disability id card aro disability certificates lo সরকার স্কিমস আর লাভ খান নথা বলে অনুরোধ করেছে। শ্রী জামিবা কৈছে কি সব ডিস্ট্রিক্ট হসপিটালস রা ডিসএবিলিটি সার্টিফিকেটস ইস্যু করি বলে অথরাইজ করে দিছে আর পি ডাব্লিউ ডিস লগতে নিরাময়া হেলথ ইন্সুরেন্স স্কিম নিজেদের রেজিস্টার করি বলে মনতাই দিছে যোনটো নাগাল্যান্ড পেরেন্টস এসোসিয়েশন ফর দ্য ডিসএবলড রা ইমপ্লিমেন্ট করেছে। আকাশবাণী কহিমার পর আপনি খান লগতে খবর আনি দি আছে। তাজা খবর শুনবর কারণে আমি খান লাগা এক সেন্ডেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কহিমা দি ফলো করবি। আপনি খান বা এই খবর দো নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কহিমার পর শুনবলি পাব। ওয়েলকাম ব্যাক। আপনি খান সামলাগা খবর শুনি আছে। সবসে পহিলাবার রাখিয়া হাইড্রেঞ্জিয়া ফেয়ার 2026 সেলিব্রেটিং ফ্লাওয়ার্স কালচার অ্যান্ড কমিউনিটি লাগা থিম দি আজি খোজাম্মা বস্তি লোকাল গ্রাউন্ড রাখি কিনা ফুল মরম করিয়া পালিয়া আর ভিজিটার্স খান কহিমা আর আশপাশ জায়গা পর যাইছে। খোজাম্মা এম্পাওয়ারমেন্ট অ্যান্ড স্কিল অ্যাডভান্সমেন্ট KESA লাগা ইনিশিয়েটিভ দি ফুল কমিউনিটি আত্মা আর লোকাল কালচার সেলিব্রেট করি বলে আর হাইড্রেঞ্জিয়া গ্রোয়ার্স লাগা কামাই খান এক্সিবিশনস কম্পিটিশনস গার্ডেন এক্সপিরিয়েন্সেস ফুড স্টলস আর দোসরা একটিভিটিস পর বাড়াই দি বলে ভাবনা আছে। আকাশবাণী নিউজ কহিমার লগতে কথা করে প্রোগ্রাম লিড KESA কমিটি ভিসা কনিও হিপোপরা কৈছে ফেয়ার জরকার করিয়াপরা হাইড্রেঞ্জিয়া লাগা মার্কেট পটেনশিয়াল তো খালি নাগাল্যান্ডে নহে কিনা স্টেট বাহার দিবি দেখাবলে আছে।
2: Our committee members, we will meet together and explore possibilities of maybe opening up this hydrangea fair every year. Other times, farmers market we do for 2 days, but this year we thought, being the first time, we are limiting it to 1 day. Let's see how it goes.
3: Okay.
2: Growers are insisting that we open for 2 days.
0: Taibrakusiki Kozamabra, hydrangea do. পড়োশী স্টেটস দি অরুণাচল প্রদেশ মেঘালয়া আর মিজোরাম লগত শিলং আর ওসর এলাকা খান্ডে ট্রাক লোডস পঠাই দিছে। তারপর কৈছে কি নাগাল্যান্ডে ফুল ট্যুরিজম লগতে বেশি পটেনশিয়াল থাকি আছে।